0: মনের সু মাঙু ডেম সতুরে দুনা বৈনি মনে কপু মাঙু ডেম
1: সদা দিনে ঢুকছো।

0: মামা পোলাই মানুনিং মাগে ঋতু নীলায়াতা পোলাই জুয়ারুনিং মানে ঋতু
1: নীলায়াতা পোলাই মানু মেঘে জুগিনি গুরা বলে মামা পোলাই চলো মাগে গেল গেদরা
0: কতরে মেনা বইনি নমাইকে বেড়ু ধরে উদিনম ডুগু সতরে দুনা মানি নমাকি পতর জাড়ে উজি ডুগু
1: জানু গোটে ডুগু না দারু জাড়ে
0: পিঠাই গুরু
1: সুনু বেলা
0: গুরু তো সুন ডুতু গড়ি পিঠাই গুইলং দে গুজাতি গাম ডুতু গড়ি বেলা পিঠাই গুইলং দিয়ে
1: গুরু সুনু বেলা অরে বাবিনেন গুনিয়া সুনু বেলা নরে আলা রে
0: নমকি বাইনি রে মানম দুতুকি নমকি তনান রে অনম দুতুকি
2: কোনসি লোকর মৃত্যু পরে অন্যান্য আদিবাসী সম্প্রদায় পরি গদবা ভাই ভণী মানে মধ্য তার দোষাহ করে থাকে কিন্তু তাপরে এমানে এক যাত্রা পালন করে থাকে যাহা কি গদবারে গতর বলে কুযায়। এই যাত্রাটি সেমানে অতি জাকজমকরে পালন করে থাকে এবং এই সময়ের উভয় পুরুষ এবং স্ত্রী নাচি নাচি গীত গাই থাকে। তবে বর্তমান আসন্তু গদবা মানকর সেই গতর যাত্রা সময়ের গীত শুণবা। পরিবেশন করছেন বড়বীরসা সিসা এবং সাথী।

0: লেউটি জনম পিঙি নম এ নিনি বাই বাউরি জাত পিঙি নম এ বড়ু বাই
1: জারি মানে ডগো লেউটি জাত উজানে ডুসু
0: বাউরি জাত ডেম নম তিনি পুটি কাসুরাব দিদি গুনম দুত বাউরি জনম ডেম নম চারি পুটি দুলিব তুনন গুনম দুত
1: ইরো সাজুবে সরামারি গরাসু সমসা জুবে সিঙ্গামারি নিরাসু
0: বাই বাই বাই বাই শিরামালি গরাসু সমসা জুবে আনা আনা আনা আনা সরামালি গরাসু।

हम दिल दे चुके सनम এই চলচ্চিত্রের গীত শুনেছিলেন শিল্পীথিলে উদিত নারায়ণ, অলকা আগ্নিক এবং সাথী। মেহবুবঙ্ গীতক সঙ্গীতরে সাজাইছিলেন ইসমাইল দরবার। লাভ কে চক্কর মে কার্যক্রমের পরবর্তী গীত শুনিবা এই চলচ্চিত্রের কণ্ঠশিল্পী অলকা আগ্নিক এবং সান। প্রবীণ ভরদ্বাজ গীত, সঙ্গীত নির্দেশক দাব মল্লিক।

ভাবিয়া ন মনে গুণ কর টিকে অনুমান জ্ঞান কর ধ্যান কর পুথি পুরাণ উল্টে ধর পড় টিকে বিজ্ঞান ই জীব সৃষ্টিকে রক্ষা করবা লাগি ই জীব সৃষ্টিকে।

দশটা চুয়া করলে যেতে গোটে বন্ধে ধরম সেতে দশটা বন্ধ গোটে সাগর দশটা সাগর গোটে পুতর হইলে সুজ্ঞান দশটা সুপুতর কে গোটে বর্বি গছ দশটা সুপুতর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পেড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ভীমভোইঙ্কা রচনার আসন্ত শুণবা এক একতারা ভজন, শিল্পী হলে যোগেন্দ্র পাত্র।

আজ মোর জীব জামা পুরা জীব নিশ্চয় রাজীব মুখী নারে পুহ ত্রিবৃত্ত নামক আজ মোর জীব জমা পুরা জীব নিশ্চয় রাজীব।

0: ইয়া বাসই বাই তাই তাঙ্গি ককার পদা বুড়া বুড়ি বারে তাকে জহরা নিজ আকাশবাণী কেন্দ্র জয়পুর না তলে এলিনা মান্ডিঙ্গা রাঙ্গি মানে জহরা
1: জহরা সাম আজ্ঞা
0: তো নিজ মার আতে হাঁটা কাত আন হা এলিনা
1: হ্যাঁ
0: এন তাকে চার মার তো পুঞ্জা নাই যে মা নাইও জাড়া বা নাইও জাগা তাহা আপে তো রকা সরকার চে এচেকা হারকা সুবিধাসকে হিতরে এ ওড়ে গাডু নেটি সুবিধাসকে মাছে এ কিছু নকে তো পাহাড়ে হিলাতে নেট পাহাড়সকে আতে ওড়ে নকে টাওয়ারসকে হিলাতে নেট টাওয়ারসকে আতে
1: কিছু
0: বারো জানা বারো জায়গা তা এজালা আডালা তিসকে এতর জায়গা তাহলে সুবিধা আতে তলে তোমার হর মারি তাকি হালে রেবিতে হাঁটা পাটানা হাজালে হারেকা অসুবিধা আবাতে মা পায়নি সুবিধা হিলাতে
1: সরকার রাস্তা জাকা হি হানিরু সুবিধা
0: হ্যাঁ রাস্তাসকে হিতরু এমাটা মজা তাকাল তাকি আতে নেটি ওড়ে মজা হ্যাঁ পিচু রোডসকে আতে প্রায় নাইও হাজিম নে পিচু রোডসকে এমাটা গাড়ি মোটরসকে আতু
1: সুবিধা মেডা
0: সুবিধা আতে তো নে যোগাযোগ তাকি রচেক সুবিধা আতে এমাটা মজা অর্ডার সুবিধা আছে শিক্ষা শিক্ষা হিলা সারে পাটা হিলা সারে মার কাজা লোক আহলে আডাই কি নিহি লোক আহলে আডাই কি নিহি মানসিসকে আহলে আডাই এদি পাই যে শিক্ষা তাকে যে এচেক যোজনা হলে নিহি ওয়াতু শিক্ষা পাই আপে কি চাষবাস পাই আপে কি সবু পাই যোজনা মানে তোমার তো মেসিম নাই এচে বেল তো সরকার যোজনা ইচ্ছারে বান্ডে বিতরাটে এমন যাহা সুবিধা কি হানা হানি মানে বুড়া বুড়ি পর্যন্তকে এচেকা যোজনা মাঞ্জানো তো ইলা হি র শিক্ষা যোজনা যে হি মা নাই বিতরাসকে রচেকা আতে আমি গোটাই কি অঙ্গনবাড়ি কেন্দ্র ইদরণ্ডি গাডু সুবিধা আতে হারেকা সুবিধা আতে মা লোক পাই এটা কি মার কামানে তো হানি লোক হরু মারি উড়ইনি লোক মা ককার পদানা মার হরু মারি হাঁ হাঁ পাটাতে উপরে জ্ঞানতে উপরে মার বারে পিস্তু সিঞ্চে সাতা কে নি
1: হ্যাঁ সত সাম আজ্ঞা নে অঙ্গনবাড়ি সুবিধা সব জানা মেড়া হি নে সবু নাই তা যাক অঙ্গনবাড়ি আহানে
0: অঙ্গনবাড়ি আতে যে মা ককার পদা আমনি গটারে কি তিন বর্ষাটে পাঁচ সাত ছ বর্ষ ভিতরে এদিনবা হাজিমনেরে ওড়ে তানিকা উড়া ককার পদা তাকিসকে তামি পাই সুবিধা মজানে তো ইদরণ্ডে হারে কাতে যে অঙ্গনবাড়ি কেন্দ্র আহানা অঙ্গনবাড়ি আহানা ইদি বেশি সুবিধা আতে আহলে তানি পাই অঙ্গনবাড়ি দিদি রণ্ডে রইতে তানু তো ককার পদাণী কাহু তলে জাপনে গেতু তলে জাপনে এমাটে মঞ্জা পাঁচু তলেসকে জাপনে কে নে
1: হ্যাঁ সত আসা মাগিয়া ওড়ে অঙ্গনবাড়ি থেলে তা মানে বাজা হিলির হেল্পর জাকা মানে
0: হেল্পর্স কে ওড়াইতে তো অঙ্গনবাড়ি তো ওড়াইতে ওড়ে ককার পদা সেবা কি হাল তাকি বাজা হি হালে তাকি এমাটে তামি পাই
1: সিনিক হিলি তাকি
0: সিনিক হালে তাকি তাম্বু এনি কি নিহি কি ওড়াইনু সকা সেডি তাম্বু নিহি কি তুরহানু কিয়া এ ওড়ে সপা তা তুরহানু কিয়া এ রাচি তা তুরহানু কিয়া এ ইলা হে বারে সিনিক হালে তাকি ওড়ে ওয়াজাল তাকি ওয়াজানা তাম্বু নিহি নিহি রান্দা তিহিনু পুষ্টিকর খাদ্য ইঞ্জিনিয়ারি এদা পাই ইলেতে খাদ্য হলে দিন অনুসারে ওয়ার অনুসারে ইলা হি তামগে তা খিয়াল তাকি সুবিধা মানে ওড়ে এলা হি তামগে তাকি যোজনা মানে এ অনুসারে তাম্বু হি হা ই ককার পদান তাকি গাডু তাম্বু মজা সেবা সুতরা কিহিমনু এদা পাই যে র লোক এনিকি তো সফা সুতরা ডই নাই মার তা নিজে চ ককার প্রধান এনেকি সফা সুতরা কিনা দি এ উপরে তাম্ব হলে তালিম হানু তাম্ব হাজা হা আমি গান্ডা পঞ্চায়েত স্তরীয় আপে কিংবা ব্লক স্তরীয় আপে হাজা হা তালিম হানু এমাটা ওয়াহানা এ বি অঙ্গনবাড়ি কেন্দ্রতা এ ককার প্রধানী এ অনুসারে তামে সেবা কিহিমনু ওড়ে রান্দা ওয়াজিমনু রান্দা ওয়াজাল তাকে ওড়ে এনেকি হিহাল তাকে তাম্ব এনেকি কেসকাত নকে নরনেরে তাম্ব এনেকি নিহি নিহি তাম্ব সফা সুতরাড়ইনারে ওড়ে তিনাটে এনেকি সাবুতল নরহা তাম্বু তিনারে ই উপরে হলে বারে তাম্বু পুঞ্জানু ওড়ে এ অনুসারে বেশিমনু ককার পদাঁসকে তাম্বু নিহি নিহি ওড়ইনারে তো ইদিরণ্ডি হারে নিহিতি কাতা কে নি তাঙ্গে
1: সত সামাজ্ঞা
0: এদা পাই যে হি নিজর অঙ্গনবাড়ি কেন্দ্রতা র হেল্পর দিদি মানে তানি দৌরাতে সরস্বতী মান্ডিঙ্গা এ দিদি এনেকি ককার পদাণী সেবা কি হিমনে কি এনেকি ওয়াজা হি হিমনে এনেকি অঙ্গনবাড়ি কেন্দ্র তা সুবিধা আহিমনে এ কথা বেসাল থাকি এ উপরে তানু ব্যস্তানে ই দিদি তানটি মারো বেন
2: ইঞ্জুমার হাডান র আয়া মানে কি তানু এনেকি অঙ্গনবাড়ি তা সাহায্য কিনে

প্রচার করল কতটি হিন্দি চলচ্চিত্রর গীত। আকাশবাণী জয়পুর, সময় দিন 2:30 হওয়া যাচ্ছি। শুণন্তু আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর। শুনিপারে কিছু বিজ্ঞাপন বিরতি পরে।

সপ্তাহ এবং সম্বলপুরী ভাষা সাহিত্য ও হস্তন্ত্রকু বিশ্ব দরবারে পৌঁছাইবা পাই আজি পশ্চিম ওড়িশাবাসী পালন করুছন্তি সম্বলপুরী দিন। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি, পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45 মিনিটরে।

যুববাণী ক্রমে শুনিলে জুয়ান গাথা কার্যক্রম আকাশবাণী জয়পুর সময় বর্তমান সন্ধ্যা পাঁচটা বাজি তিরিশ মিনিট হওয়া যাচ্ছি। প্রচার করছে দেশীয় ভাষার কার্যক্রম চৈতি জন। এই কার্যক্রম উপস্থাপন করছেন সন্ধ্যারানী পটনায়ক এবং পঞ্চানন দাস। তবে শুনবা দেশীয় ভাষার কার্যক্রম চৈতি জন।

0: যে আর খনাই নি আরি পানি তো মারলা নি আরি নেকি আরি ভিতরে পানি মারলা নি বলি নাই কি জোনটা মিশাও পিলা মন টকি মন কে আমি স্কুল পটাইবার আছে একা
1: স্কুল নকালে খাইটা পাছ ভাইতা
0: আরি আগর পরা নাই নি এবে রকম বাড়ি পাঠ মনে লাছে
1: ওই ওই
0: এলে কেনতি রকমর পাঠ পড়াইলে পিলা মন শিখবাই আর কাইটা সে মন কর কাজে বল সে উপরে গোটে বাবু নিমান করে বুঝাইলাছে বেট গেট গোট শুনদু
1: শুন শুন
2: জুয়ার লাগো বাবু
3: জুয়ার লাগ
2: আলে তোমার পরিচয় লোক কই দিয়া কাই
3: মো না হয় পঙ্কজ কুমার মহান্তি মু আমার কুটপাড় ব্লক থানার মূর্তাহাণ্ডি পঞ্চায়েত আনে গোটক আম গাঁ স্কুল আছে হাইতানে হেডমাস্টার আছে
2: এলে খাইটা বলে আজিকালি জন স্কুল মন ভিতরে পাঠ পড়েবা ভিতরে কাই কাই যোজনা মন চাল্লা আছে যেমনি কি আমি শুনলু নি কাই সমগ্র শিক্ষা যোজনা বলি আর কাই কাইটা মন সব করলাইনি আর কাইটা বলে আমার জন পিলা মন স্কুল মিশা ন গলাইনি কেত লোক ছাড়ি দেলাইনি এটা মন কর কাজে কাই কাই যোজনা মন সরকার করলা আছে তোমন এটা হলো আমাকে বুঝাই দিয়াস তো বাবু
3: আমার কাই বলে গোটক যোজনা দেলা সমগ্র শিক্ষা অভিযান বলি করে হাইতানে কাই হইতেলা যতক পিলা আছে তা আমার স্কুল আনে হাইতানে জাতি নাই বর্ণ নাই গোত্র নাই ই টকি পিলা নাই সবুকে গোটক থানে ইয়াই পিলা মনকে মিশা আমার থানে পড়েবা কাজে গোটক থানে বসিকিরি সবুকে গুণাত্মক শিক্ষা দেওয়া কাজে এই যোজনা আছে তার না রেলা সামগ্রিক সমগ্র শিক্ষা বলতে রেলা তাকে
2: আলে আলে সবুর কাজে গোটেক পাঠ বলবাটা
3: গোটক থানে সবুকে গোটক থানে পাঠ পড়াইবার আর গুণাত্মক শিক্ষা পড়াইবার
2: কইলাস গুণাত্মক বলকিরি সেটা কাই অলগা পাঠ কি বাবু
3: নাই অলগা তো নিয়ে আয় গোটক পিলা আমার থানে কোন স্কুল থানে এক লে পাঁচ আছে কোন স্কুল থানে এক রে আট আছে আয় গোটক পিলা এক থানলে পাঁচ হোক এক থানলে আট পড়লা ভিতরে তার কাছে যেতিকি পাঁচ আছে সবু গোটক প্রকার পড়বা আয় বলকিরি যোজনা গোটক হয়ে গেলা
2: আলে আলে
3: এবে মাত্র কা হেলা আছে এবে কিছুদিন তলে আমার নয়া শিক্ষা নীতি বলকিরি গোটক আইলা আছে
2: আলে আলে
3: হাইটা 2020 মশে আমি ভারত সরকার তাকে বনাইলায় তো তাকে মিশা এবে সারা ওড়িশা সারা ভারত থানে নয়া শিক্ষা নীতি আনে এবে পাঠ পড়া হয়েছি
2: আলে আলে কাই কাই বাবু আই শিক্ষা নীতি লগে কাই কাই সবু যোজনা করলা আছে আমার স্কুল আর পিলা টকি মন কাজে
3: এবে সবু পিলা টকি মন কাজে এইটি গত যোজনা বনাইলে এনইপি 2020 বলবে আর নূতন শিক্ষা নীতি 2020
2: আলে
3: এটা কাই হেলা বলে ভারত স্বাধীন হলা গাইলে 1968 মধ্যে আনে গোটক শিক্ষা নীতি 1986 আনে গোটক শিক্ষা নীতি হইলা এবে 34-35 বর্ষ পরে এবে গোটার 2020 কে নয়া শিক্ষা নীতি গোটে আইলা আছে
2: আলে আলে
3: এই শিক্ষা নীতি আমি কাই কলে আর ওড়িশা আমি পড়ু সবু পিলা যত পিলা টুকু এটি পড়বায় তাঁকর কাজে এতর ভিন্ন শিক্ষা গোটক বনা হয়েছি
2: আলে বাবু
3: হয়তো কাই করলা আমার ভারতর শিক্ষা আমার ভারতর যেতিক লোক আছে তাঁকর লোক ওড়িশা থানে যেতিক লোক সবুর যত আমার পূর্বজন্ম দেশ স্বাধীন করলায় আমার কাছে কাই কাটা লেখলে আর পুরাণ লেখলে আর কাই কাটা বেদ লেখলে আর সবুর জ্ঞান আমাকে এবে এই পিলা মনকে দেবা কাজে দিয়েছি তবে এটি কাই করলে আপনি যেমনি আগর গুরুকুল মন্দ্রেলা গাঁ গলি আমি পুরনা গুরুকুল এবে এই নয়া শিক্ষা নীতি মিশা সাংসি আছে আমার গুরুকুল আমি যেমনি গুরু শিষ্য রেতে রেলায় এবে মিশা স্কুল আনে সেমতি গুরুকুল আকা হবার আছে বলবে আর
2: আলে বাবু বল কথা
3: হাই তানে কাই করলে আর তাও গোটে পঞ্চ আমার এই পাঠ পড়েবা কাজে পঞ্চ কোষ পাঠ গোটে কাটে তাকে কাই কাই করবে আর তাকে ভাগ করলে আর অন্নময় বলে আমি যোনটা খাইবু আছু
2: আলে
3: তারপরে আউরি গোটে করলে আর প্রাণময় কোষ বলকিরি আমার জীবন যেমতি আছে জীবন ধারণ করবা কাজে কাই কাইটা দরকার আছে তারপরে তাকে আউরি

0: கர்லயா மொன்னமய கோஸ் சொல்லிக்கிறி விஞ்ஞானமய கோஸ் சொல்லிக்கிறி அது செசை அன்னமய பிராணமய மொன்னமய அது விஞ்ஞானமய பாயிலா தரு গোট পিলা তার পাঠ যেত ছাড়ছি হাই আনন্দদায়ক পাঠ পড়িকি ভারত আনকে ভাল নাগরিক হইকি পারছিলে
1: আলে বাবু
0: এইটা কাই কাজে করলে বলে আজিকালি আমার লোক মানকে কাই আয় সব লোককে লোক আর স্নেহ নিয়ে আইতি পয়সা পথে একা জবড়ি
1: বলে গোটে ভুল মনিষ হইকি জন ভারবাটা সেটা নহেলা নিয়ারি
0: হাইটা কাজে নয় শিক্ষা নিতে সাংসি আছে যেত পাঠ পড়লে মিশা আমার পিলা মানকে আহ লোকর কাছে কাজটা দুঃখ নিয়ে আয় কি সুখ কাজে নিয়ে আয় সব যার বাটে হাই দৌড়িবে আর হাইটা কাজে এতর সবুকে এমতি পাঠ পড়ু তাহা এটা পিলা মন যেতে পাঠ ছাড়িকি নিশক ভাই স্কুল আনে ভাল মনিষ হইকি বাহু আই বলবে আর
1: বুঝলে এবে জন পূর্ণা বই আমার যেমতি সাহিত্য বিজ্ঞান সামাজিক গণিত রেলা সেমতি কাছে কি এবে বই পত্র মন সবু অলগা পাঠ্যক্রম বনেলা বাবু
0: আইলা বরস কে হ্যাঁ এবে আইলা বরস 2024 এপ্রিল থানলে ওড়িশার এক ক্লাস রে আট ক্লাস যাক সবু বই বদলি গেল আছে এবে হাইখানে আমার ওড়িশার লোক আমার কোরাপুট জেলার লোক আমার ওড়িশা ভিতর যেতে লোক তাঁকর কাছে জবর পাঠ আছে এইটি কাই করলে আর এই পাঠ পড়ার কাজে চারটা বনাইলে আর গোটে কাছে তিন বরস রে আট বরস কাজে মৌলিক স্তর বলিকি বনাইলে আর আউরি গোটক বনাইলে আর আট বর্ষ রু এগারো বর্ষর পিলা মান কাজে প্রস্তুতি পর্যায়ে বলবে আস তাকে তারপরে এগারো বরস রে চৌদ বরস কাজে মধ্য পর্যায়ে বলবে আর আউরি চৌদ বর্ষ রু অঠর বর্ষ কাজে মাধ্যমিক পর্যায়ে বলিকি চারি ভাগ কলে আর ওড়িশার সবু পিলাকে চারি ভাগ আনে আমার বেদ পুরাণ আউরি উপাঙ্গ উপবেদ ই উপরে সবুকে পড়াইবার আছে আউরি পিলা মানুষ যেমন ব্রাহ্মণ মানে পড়তে রেলা ষোলটা সংস্কার আছে গোটে লোক কাজে যেমতি মা পেট রেলা যাইলে লাস্ট কু মরলা যাই যত কাম পিলা মানুষ কাজে ব্রাহ্মণ মন করবে আর খাইটা হিসাব আমি পাঠ পড়াইবার আছে বলিকি নয়া শিক্ষা নীতি সাংসি আছে
1: আলে বাবু সেটার কাজে এবে আমার মাস্টার মন মন কেমিসা তো ট্রেনিং মন দেবার আছে বাবু সে মন সেটা আমার পড়াইবে এই বলিকি
0: হ্যাঁ এবে আমার ভারতীয় সংস্কৃতি ওড়িশা সংস্কৃতি এইটা কাজে আমার সব ওড়িশা সারার সব স্কুলের মাস্টার মাস্টার নিমন্ত্রে পাঁচ দিনের লেখা এনইপি ট্রেনিং বলবে আর তাকে নয়া শিক্ষা নীতি 2020 ট্রেনিং দেবে আছে সারা ওড়িশা অনেক চাল্লা আছে এবে
1: এবে দেখা আগতু নেই কি গোটে এবে লাইবে খেল নাচ সবু চিত্র মন দেই করি পিলা মন কে নাচ গীত করি করি পড়েলা পরা রেসি বলে পিলা মন অধিক শ্রদ্ধা ভাই পাঠ পড়বা কাজে
0: হ্যাঁ ইতরর পাঠ আমি আগো আছে পিলা জম দিন স্কুল আইছি তাকে কাই কাইটা ভাল লাগছে আছে তাকে কোনটা পছন্দ আছে আর পাঠ না হলে তার কাজে আউরি আছে এই যে কাকে বড়ে বনেবা কাজে কাকে ইলেকট্রিশিয়ান বনেবা কাজে কাকে মিস্ত্রি বনেবা কাজে ভাল পাঠ পড়লে তো বেশি পড়েবা কাজে মিশা আছে যখন পিলা মান না পড়বা এই পাঠ অনেক কম ধরবে তাঁকর কাছে ধন্দামূলক শিক্ষা মিশা করবা কাজে যোজনা হেলা আছে
1: সেটা বেশি জবর বল কথা বাবু সিনা ধন্দামূলক পড়েবাটা
0: যোনটা শিখেবাটা মিশা খেল আনে নাচ আনে কাম করিকিরি তাঁক মানে কথাবার্তা ভিতরে খালি বই দেখিকিরি ঘুষিকিরি লেখাটাকে কাটি দেলে আপে এবে কইবে আপকে তোমকে যোনটা ভাল লাগছে আছে হাইটি পড়া ছ ক্লাস রে সবুর কাজে কম্পিউটার আছে কাকে বিভিন্ন বৃত্তি মনকর উপরে মিশা সব শিখাইবার আছে ইলেকট্রিশিয়ান হেবে কোনায় কাইটা কোন ইঞ্জিনিয়ার হয়েছি কোনায় ডাক্তার হাইটা তো ভাল পিড়ু আপনা মনে হয় যখন পিলা মানে সিন্ডিক দুর্বল আছে তাঁকর কাছে মিশা স্কুল পড়িকিরি ভারবা দাইলে হাই কাম শিখিরি তার পরিবারকে পুষ্টি হয় হেমটি শিখিয়া মিশা দেবে
1: হলে ভাল কথা বাবু এবে দেখা এবে আমার ওড়িশা ভিতরে আর সমগ্র আমার ভারত দেশ কাজে বললা তুমি এবে আমার কোরাপুট জেলা দেখা এটা গোটে আমার আদিবাসী অধ্যুষিত অঞ্চল বলে আমার পিলা মানে মিশা দেশিয়া ভাষা সে বুঝবাই আদিবাসী ভাষা সেমন তো আমার ওড়িয়া খন্ডে বুঝি ন পারলাইনি সেমর কাজে কেমতি পাঠ পড়ে বাস বাবু সেমন খন্ডে ধরবাটা কষ্ট সে ভাষা বুঝবাটা কষ্ট আর লেখবাটা মিশা খন্ডে কষ্ট একা
0: হ্যাঁ পিলা মন কাজে কাজ করলা আছে নয়া শিক্ষা নীতি বলছে আছে এক ক্লাস তিন ক্লাস লাগলে জন পিলা নয়া কে স্কুল কু আইবাই সবু পিলা কে জন পাঠ মিশা হো সি হাই বই কে তাঁকর ভাষা আনে তাঁকু পড়াইবার আছে হাই জাব যা কি মাস্টার মনকে ট্রেনিং দেবা আছে এক লে তিন লাগলে তাঁকর ভাষা আমি আগে পড়াইছি ভোতরা গাদবা কয়া পরগা দেশিয়া ভোতরা এই ভাষা আমি পড়াইছি আগে এক ক্লাস লে তিন ক্লাস হাই তিন ক্লাস আইলা ভিতরে তাঁক মন যেতে বুঝবাই চার পাঁচ কে গলা যাইলে তাঁকু আমার ওড়িয়া বই আনকে আর তাঁকু বুঝাইবার আছে
1: সেটা মিশা জবর বল কথা বাবু কাই কাজ বলে এইটা কোনটা অসুবিধা আইছি আমার পিলা মনকে প্রথম যাই ওড়িয়া ভাষা লেখবাটা

হিন্দী চলচ্চিত্র কেতোটি গীত। হিন্দি ভজন শুনিবে সন্ধ্যা 6:30 শিল্পী মানে হলে এম এল নাকরা, শিলা নিগম এবং মুজাদিদ নিয়াজি। জনজীবন সম্বাদ শুনিবে সন্ধ্যা 6:55। জেলা হালচালে কলাহান্ডি জেলা সম্পর্ক জাঁবে রাতে 7:25। রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্র। কৃষি ও কৃষক কার্যক্রম প্রচার করব রাতে 7:30। এথিরে শুনিবে বর্ষা ঋতুরে ফসল সুরক্ষা ও পরিচালনা সম্পর্কে চাষী ভাইকে দ্বিপদ কথা। বন্ধু, এ থিলা আসন্তকালীর অধিবেশনের প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে কিছু সূচনা। আকাশবাণী জয়পুর। বর্তমান শুনিবা হিন্দি চলচ্চিত্রর কেতোটি গীত।

0: ডি ডষ্টিং এবং সড়ক সুরক্ষা ব্যবস্থা আহুরি সুদৃঢ় করা বৈঠকের বিভিন্ন নিষ্পত্তি নিয়েছে। জিলা হালচাল আজ এতিকি, আসন্তাকালি জিলা হালচাল শুনিবে কলাহান্ডি জিলা সম্পর্কে।
1: আপনমানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। প্রচার করছু কার্যক্রম কিষান বাণী।
2: এই কার্যক্রমর প্রায়োজক হচ্ছেন কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয় ভারত।

0: ক্ষেত পোখরী ক্ষেতর খালুয়া স্থানের গোটিয়ে ছোট ক্ষেত পোখরী করে সেতিরে শীঘ্র বড়ি পারুথিবা মাছ ও বতক ছাড়িবা। তারপরে গো সম্পদ গোটিয়ে ছোটিয়া ধরন্তু 120 বর্গ ফুট র গোটিয়ে গুহাল 2-3টি গাই পালন করি তাকু কেবল জৈবিক খাদ্য খাইয়াকু দেওয়া উচিত, বাহার ভিটামিন বাহার মিনেরাল ইত্যাদি খাদ্য তাকু দেওয়া উচিত নয়, কারণ সেমানক ঠারু প্রাপ্ত গোবর ও গোমূত্র জৈবিক বা প্রদূষণ মুক্ত হবা বিধেয়।
1: তবে জৈবিক উপায়ে আমি কিপরি ভাবে জমি প্রস্তুত করি পারিবা?
0: হ্যাঁ, মনে রাখন্তু জমিটা যেপটু ঢালু থিবো তার বিপরীত দিগরে আমি চাষ করিবা। প্রতি জমিরে আমি প্রথম বর্ষ গোটিয়ে ডালি জাতীয় ফসল নিশ্চিত ভাবে করিবা। তা ছড়া প্রতি বর্ষ যেতবে মুখ্য ফসল ভিতরে হোক বা মুখ্য ফসল পরে হোক ডালি জাতীয় ফসল আমি বারম্বার সেতরে করিবা, ফসল পর্যায়ে এটা করিবা দরকার। ধরন্তু আমি খরিফ চাষ করিবা, তা 40-45 দিন পূর্বে আমি ধনিচা চাষ যদি করিবা তাহলে 40-45 দিন পরে সে ধনিচা গছকে যদি আমি মাটিরে মিশাই দেবা সেটা মাটিকু যবক্ষারজান সার যোগে। তা ছড়া আপন জৈব সার যেটা আছে পিএসবি সেটা আপন একরকু 2 কেজি দেই পারিবা, আজোস্পিরিলম আজোটোব্যাক্টর কিংবা রাইজোবিয়াম এই সব জিনিস মধ্যে একর প্রতি আমি 2 কেজি হিসাবে আমি তাকে ব্যবহার করি পারিবা। ধরন্তু আমি মান্ডিয়া করিবা, মান্ডিয়া চাষ করিবা পূর্বে আমি জমিরে একর পিছা প্রায় 6-7 কুইন্টাল জিয়া খত মধ্যে ব্যবহার করি পারিবা। জিয়া খত যদি আমি ন পাইলে কোনসি অসুবিধা হলা জিয়া খত বদলরে আমি গোবর খত দেই পারিবা বা কম্পোস্ট দেই পারিবা বা ঘন জীবামৃত মধ্যে প্রয়োগ করা যাই পারিবে। মান্ডিয়া চাষ পে একর প্রতি প্রায় 4 কুইন্টাল ঘন জীবামৃত মধ্যে ব্যবহার করি পারিবা।
1: স্যার তবে বিহন বিশোধন জৈবিক উপায়ে কিপরি করি পারিবা?
0: এবে ধরন্তু আমি সিঅন্ন যোজনায় আমি গোটে মান্ডিয়া চাষ আমি করুছে, মান্ডিয়া যদি আমি করিবা তার তার বিহনকু আমি বীজামৃত দ্বারা বিশোধিত করা যায়। বীজামৃত গোটিয়ে আমার সেই জৈবিক উপচারে আমি বীজামৃত তৈরি করিবা, 1 কিলোগ্রাম মান্ডিয়া বিহন পে 200 মিলিলিটর বীজামৃতকে মিশাই গিরি আমি বিহনকু বিশোধন করি পারিবা।
1: স্যার জৈবিক উপায়ে ঘাস নিয়ন্ত্রণ কিপরি সম্ভব?
0: বিহন বুণিবার 2-3 সপ্তাহ পূর্বরু বিলরে হালুকা পানি মড়াই দেবে, ঘাস মঞ্জি যেতবে গজা হইযিব সে মাটিকু আমি শুকিয়ে ফল করিদবা, ফলরে ঘাস সংখ্যা বা ঘাস সমস্যা অনেকাংশে কম হুয়ে। আউ কোন করিবা না বিহন বুণা পরে জৈব আচ্ছাদ দিয়াযায়, আকু কহন্তি ইংরাজীরে মলচিং। এ মলচিং বহু উপকারী, কাহিঁকি না মলচিং যদি আমি দবা বা আচ্ছাদ দেইদবা আমি মাটি উপরে, প্রথম হেলা মাটিকু সে অনেকাংশে সুরক্ষা যোগে, মাটি আপনকর বর্ষা যোগু নষ্ট হুয়ে নাহি ধোই যায় নাহি। আউ কোন করে না এথিরে জলীয়াংশকু সে কনজার্ভ করি বা সংরক্ষিত করি গিরে আপনকর মলচিংটা মধ্যে রখে। আউ কোন করে না ঘাস সহজরে উঠিবাকু দিয়ে নাহি। এতদ ব্যতীত আবশ্যক স্থলে আমি থরে দুইথর ঘাস বছা কার্য করি পারিবা। ঘাস বছা যদি আবশ্যক হেলা তাহলে আমি কোন করিবা না হাত দ্বারা ঘাস বছা বছা করি পারিবা, যা হ্যান্ড উইডিং কোয়াযায়। বিভিন্ন প্রকার উইডর আপন মান্ডিয়ারে সাইকেল উইডর চলছি, জাপানিজ প্যাডি উইডর চলছি, মান্ডুয়া উইডর চলছি, বিভিন্ন প্রকার উইডর আছে, সে উইডর দ্বারা মধ্যে আমি ঘাস দমন করি পারিবা।
1: স্যার খাদ্য সার পরিচালনা বিষয়ে কিছু আলোকপাত করন্তু।
0: খাদ্য সার গোটা বহুত বড় জিনিস, কাইনা আমি রাসায়নিক সার ব্যবহার করিবা নে। মু যে জীবামৃত কথা কহুতলি, ধরন্তু আমি মান্ডিয়া চাষ করুছে, মান্ডিয়া চাষর প্রথম ঘাস বছা পরে আমি একর প্রতি 150 লিটর জীবামৃতকে আমি মাটিরে বতর থিবা সময়ে সিধাসলক প্রয়োগ করি পারিবা। আউ কোন খাদ্য সার দেই পারিবা না 45-50 দিন পরে আমি হাঁডি খত 1:40 অনুপাতরে পানি সহ মিশাই গোটিয়ে থর পত্র সিঞ্চন করি পারিবা। ইয়া দ্বারা কোন হব, বিভিন্ন প্রকার পোক মধ্যে নষ্ট হুয়ে, পত্রকটা পোক, নলী পোক, পত্রমোড়া পোক। এবং এইটি কহি রখে 60-70 দিন বেলকু যদি আমি পঞ্চগব্য দবা 1:20 তাহলে মধ্যে পত্র সিঞ্চন কলে এহা রোগ নিরাকরণ সহিত ফুল আউ ফলক মধ্যে শক্তি যোগায়। তেণু এই যে পঞ্চগব্যটাকু ইয়ে মধ্যে খাদ্য সার আকারে মধ্যে গছকু শক্তি যোগায়। মোট উপরে তরল সার যেটা আপনার ব্যবহার আমি করিবা কথা, যে খাদ্য সারর 3 আমি প্রয়োগ করি পারিবা, শেষ উড় চাষ সময়ে থরে করি পারিবা, তলি রুয়ার 15-20 দিন পরে থরে প্রয়োগ করি পারিবা, তলি রুয়ার 40-45 দিন মধ্যে আমি আউ থরে প্রয়োগ করি পারিবা।
1: পোক দমন করা যিবার বিধি কোন?
0: পোক দমন আমি করিয়া পে আমি চাহুছে নিরন্তর কৃষি বিকাশ পাই জৈব কীটনাশক আমি এটি ব্যবহার করিব বা জৈব কীটনাশকর ব্যবহার আবশ্যক। গোটা হেলা নিমাস্ত্র। নিমাস্ত্র কোন করে না আপনার শোষক পোক ও চুনিয়া পোক কু দমন করে। আউ সেমতি আগ্নেয়াস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র কোন করে না কাণ্ডবিন্ধা পোক, ফলবিন্ধা পোক, ছুঁইবিন্ধা পোক, পত্রমোড়া পোক এসব গুড়াকু দমন করে। সেমতি ব্রহ্মাস্ত্র আছে, যে কি কাণ্ডবিন্ধা পোক, শোষক পোক, সম্বল পোক কু মধ্যে দমন করে। এয়া ছড়া আমি ব্যবহার কোন করে পারিবা না ব্যাসিলিস থুরিয়েনজিসিস কীটনাশক কবক, উপকারী গছর পত্র রস বা পাচন, পরভোজি কীট, পরাশ্রয়ী কীট, পক্ষী, সংজ্ঞা আকর্ষক জন্তা, আলোক জন্তা, হলদিয়া ওঠা জন্তা ও অন্যান্য জন্তা দ্বারা মধ্যে আমি কীটকু পরিচালনা করিপারিবা জৈবিক উপায়ে।
1: স্যার তবে জৈবিক চাষে রোগ দমন প্রণালী সম্বন্ধে কিছু কুহ?
0: দেখুন নিরন্তর কৃষি বিকাশ পাই যে জৈব রোগনাশক ব্যবহার করিবা আবশ্যক। ধরুন আমার মহিষা রোগ লাগিলা 250 গ্রাম আমি বেলপত্র

শ্রোতা বন্ধু আপন মানে শুনুছন্তি সাপ্তাহিক পরিবার কল্যাণ কার্যক্রম আম ঘর আম সংসার। আমি তো জানু যে স্বাস্থ্য হি সম্পদ, আউ সুষম খাদ্য হচ্ছে সেই সম্পদর মূলদুয়া। আম দেহ সুস্থ আউ সক্রিয় রহিবা পাই কেবল পেট ভরি খাইবা পর্যাপ্ত নুহে, বরং শরীরকু আবশ্যক সমস্ত পোষক তত্ত্ব যেমিতি শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ লবণ, তন্তু আউ পানি, এইসব ঠিক পরিমাণে মিলিলে হি তাকু সুষম খাদ্য কুহাযায়। সুষম খাদ্য শরীরকু শক্তি দেইথায়, রোগ প্রতিরোধক শক্তি বড়ায়, শিশুমানঙ্কর সঠিক শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে এবং বয়স্কমানঙ্কু মধ্য সুস্থ রাখিথায়। আম নীতিদিনিয়া খাদ্যরে ভাত কিংবা রুটি সহ ডালি, সবুজ পনিপরিবা, ঋতুকালীন ফল, ক্ষীর কিংবা দহি, অন্ডা, মাছ কিংবা ডালি ভলি প্রোটিনযুক্ত খাদ্য রাখিবা উচিত। এহা সহিত পর্যাপ্ত পরিমাণে পানি পিইবা মধ্য সমান ভাবরে জরুরি। অন্যপক্ষে অত্যধিক তেল মশলা, জঙ্ক ফুড এবং অধিক চিনিযুক্ত খাদ্যর অভ্যাস মোটাপণ, মধুমেহ, হৃদরোগ ভলি অনেক সমস্যার কারণ হইপারে। আজির সঠিক খাদ্য অভ্যাস আসন্তকালীর সুস্থ জীবনর আধার। সুস্থ রুহন্তু, সচেতন রুহন্তু এবং সুখী রুহন্তু। এই সুন্দর বার্তা সহ মু আপনক ঠারু বিদায় নেউছি। পুনি থরে নুয়া কিছি নেই আসিবার প্রতিশ্রুতি সহিত রহুছি। নমস্কার।

0: Sakshi Chaudhary, Priya Ghangas and Arundhati Chaudhary delivered dominant victories in their respective finals to win gold medals. However, India's Lovlina Borgohain took silver, losing her final bout in the women's 75kg final to Australia's Emma Sue Greentree by a 4-1 verdict. Preeti claimed the women's 54kg boxing title with a commanding 5-0 victory over Canada's Scarlett Delgado. Jasmine, the reigning world champion, secured another 5-0 win in the women's 57kg final, defeating Michaela Walsh of Northern Ireland. Sakshi then beat Ruby White of England in the women's 51kg final 5-0 to win. Priya beat Marie-Bethoule Al-Hamdiye of Canada 4-1 in a split verdict in the women's 60kg final. Arundhati Chaudhary also defeated Chantelle Reid of England in the women's 70kg final. Indian boxer Sachin Sivach defeated Namibia's Trigen Morning Duelo in the men's 60kg final. Later tonight, Narinder Berwal will clash against Damar Thomas of England in the men's 90+kg final. India also celebrated a historic achievement in para-athletics with Soman Rana winning gold and Shubham Jull taking silver in the men's short put F57 event. This result marked India's first ever Commonwealth Games gold medal in the men's short put F57 event and the nation's first double podium finish in the category. In other athletics events, triple jumper Praveen Chitravel won silver, while Silva Prabhu earned bronze. On the judo mat, Unnati Sharma advanced to the women's 63kg semi-finals after defeating New Zealand's Kona Christie. Karanjit Singh Mann advanced to the men's 90kg quarter-finals, defeating New Zealand's Elliot Connolly by Ippon in 3 minutes 29 seconds. His next opponent in the last 8 stage will be Canada's Guillaume Gouelin. President Draupadi Murmu extended congratulations to our boxers in a social media post, saying that India's remarkable run in boxing at the Glasgow Commonwealth Games continues with yet another golden triumph. And that is the end of this news bulletin.
1: শুনিলে প্রথমে হিন্দিরে এবং পরে ইংরেজিরে সংবাদ রিলে করে প্রচার করলু আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনমানে কার্যক্রম শুনুছন্তি শ্রোতাবন্ধু আজির অধিবেশনকু এইটি শেষ করিবা পূর্বরু জানিনেবা আসন্তকালির অধিবেশনরে প্রচার হেবাকু থিবা কার্যক্রম সম্পর্করে কিছি সূচনা ভক্তিগীতর কার্যক্রম বন্দনা প্রচার করিবু সকাল 6টা বাজি 5 মিনিটরে শিল্পীমানে হলে জগন্নাথ পাণিগ্রাহী শ্যামামণি দেবী রাধাকৃষ্ণ ভঞ্জ সুধা মিশ্র সুভাষ দাস এবং মিতালি চিনারা শ্রীরামচরিত মানস শুণবে সকাল 6টা বাজি 25 মিনিটরে আজির অনুচিন্তা শুণবে সকাল 6টা বাজি 35 মিনিটরে সকাল 6টা বাজি 45 মিনিটরে রিঞ্জোড়ি শুণবে গণ্ড সম্প্রদায়ের গীত পরিবেশন করবে জগন্নাথ গণ্ড এবং সাথী সকাল 7টা বাজি 25 মিনিটরে টিকি রাইজ কার্যক্রম শুণবে এথিরে তুমপরি পিলাটিয়ে সুগম সঙ্গীত শুণবে সকাল 8টা বাজি 45 মিনিটরে শিল্পী মানে হলে বাবুল সুপ্রিয় অভিজিৎ নিবেদিতা কুমার সানু এবং সস্মিতা বিশ্বাল পূর্বাহ্ন 10টা বাজি 30 মিনিটরে শুণবে ওড়িয়া কথাচিত্রর গীত আকাশবাণী লাইভ শুণবে দিন 11টায় হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব দিন 12টায় এবং দিন 2টা বাজি 15 মিনিটরে দিন 1টা বাজি 20 মিনিটরে মহিলা ঘর ওঘরণী কার্যক্রম শুণবে এথিরে সাক্ষাৎকারে মহিলা মধ্যে সহযোগ ও সহানুভূতির ভূমিকা সম্পর্কের গায়ত্রী বাহিনীপতি সহ এক সাক্ষাৎকার শুণবে পরে শুণবে অন্য এক সাক্ষাৎকার সুস্থ শিশু সুন্দর ভবিষ্যৎ এ শীর্ষকরে ডাক্তার দুর্গা পাত্র সহ এক সাক্ষাৎকার সন্ধ্যা অধিবেশনের অপরাহ্ন 5টায় যুববাণী কার্যক্রম শুণবে এথিরে আমার অতিথি রহবে আমার জনে নিয়মিত শ্রোতা অপরাহ্ন 5টা বাজে 30 মিনিটে চৈতিজন কার্যক্রমের শুণবে লাইভ ফোন কার্যক্রম রেডিও কে পাচারু এথিরে বিষয় রয়েছে সিকলি রোগ পইলে কায়টা এ সম্পর্কের ফোন যোগে আসুথিবা শ্রোতাঙ্ক প্রশ্নর উত্তর দেবে ডাক্তার গোপালকৃষ্ণ নায়ক সন্ধ্যা 6টা বাজি 10 মিনিটে শুণবে হিন্দি চলচ্চিত্রর কতটি গীত শ্রোতাঙ্ক অনুরোধে ওড়িয়া চলচ্চিত্রর গীত শুণবে রাতে 10টায় বন্ধু এ থিলা আসন্তকালির অধিবেশনের প্রচার হেবাকু থিবা কার্যক্রম সম্পর্কের কিছি সূচনা আকাশবাণী জয়পুর সময় বর্তমান রাতে 11টা বাজি 12 মিনিট এটি শেষ করুছু আজের সান্ধ্য অধিবেশন আপনার পুণে অভিবাদন জনাই আরম্ভ করিব আমার আসন্তকালির অধিবেশন প্রাত 5টা বাজি